0: একটু ব্রাইটেন আওয়ার ইভিনিং।
1: সো স্টে কমফর্টেবল, স্টে কানেক্টেড অ্যান্ড স্পেন্ড দ্য নেক্সট ফিউ মোমেন্টস উইথ আস।
0: দিস ইজ ইউয়ানি, দিস ইজ ইউয়ানি, ওয়্যার ইয়াং ভয়েসেস মিট ব্রাইট আইডিয়াস।
1: সো লেটস বিগিন।